0: শুধু কার্যক্রম কা শেষ ভাগ ইস অন্তরাল কে বাদ
1: জীবন এখন বড্ড ফাস্ট, তাই বাড়ি বসে হ্যাসল ফ্রি ব্যাংকিং এর জন্য সুইচ করুন SBI প্রিমিয়ার ব্যাংকিং এ,
2: যেখানে আপনি পাবেন ডেডিকেটেড ভার্চুয়াল রিলেশনশিপ অ্যাসোসিয়েট, যিনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে স্মার্ট অ্যাডভাইস দেবেন এবং সমস্ত কাজ কমপ্লিট করুন লাইটনিং স্পিডে, অর্থাৎ সিমলেস ব্যাংকিং এক্সপেরিয়েন্স এন্ড মেনি আদার এক্সাইটিং বেনিফিটস।
1: আজই পৌঁছে যান নিজের নিকটবর্তী SBI ব্রাঞ্চে এবং অ্যাক্টিভেট করুন SBI প্রিমিয়ার ব্যাংকিং। টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লাই। लाइफ फास्ट मोड पे चल रही है, घर बैठे बैंकिंग सुविधा के लिए स्विच टू SBI प्रीमियर बैंकिंग,
2: जहां आपको मिलता है एक डेडिकेटेड वर्चुअल रिलेशनशिप एसोसिएट जो समझे आपकी जरूरत, दे स्मार्ट एडवाइस और करे हर काम इन लाइटनिंग स्पीड, यानी सिर्फ सिमलेस बैंकिंग एंड मेनी अदर एक्साइटिंग बेनिफिट्स।
1: आज ही विजिट करें अपनी नियरेस्ट SBI ब्रांच और प्रीमियर बैंकिंग एक्टिवेट करें। टर्म्स एंड कंडीशंस अप्लाई।

0: श्रोताओं, अभी आप तमिल कार्यक्रम सुन रहे थे। ये आकाशवाणी का श्री विजयपुरम केंद्र है। इस समय शाम के 5:30 हुए हैं। अब लीजिए सुनिए बंगला कार्यक्रम।
1: সব শক্তি আপনার মধ্যে রয়েছে। আপনি যে কোনো কিছু করতে পারেন, নিজেকে দুর্বল ভাববেন না। স্বামী বিবেকানন্দ। নমস্কার বন্ধুরা, আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ রয়েছে ছোট্ট বন্ধুদের জন্য কিশলয়ের আসর।

আসরের প্রথমে একটি জরুরি সূচনা। আপনার জেলায় এমন কোনো গর্বের পরিচয় আছে কি যা সারা দেশের সামনে তুলে ধরা উচিত? তাহলে এটাই আপনার সুযোগ। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে শুরু হয়েছে জেমস অফ ইন্ডিয়া, এক অনন্য জাতীয় অভিযান। উদ্দেশ্য, দেশের প্রতিটি জেলার সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন, লোকশিল্প, হস্তশিল্প, স্থানীয় খাবার, প্রাকৃতিক সৌন্দর্য এবং অনুপ্রেরণামূলক গল্পকে ডিজিটাল মাধ্যমে পৌঁছে দেওয়া দেশের প্রতিটি মানুষের কাছে। আপনি যদি একজন উদীয়মান ডিজিটাল ক্রিয়েটর হন, তাহলে 1 আগস্ট থেকে 31শে আগস্ট 2026-এর মধ্যে ওয়েবস ওটিটি অ্যাপের মাই ওয়েবস বিভাগে গিয়ে আপনার ক্রিয়েটর প্রোফাইল তৈরি করুন। এরপর জেমস অফ ইন্ডিয়ার অধীনে আপনার জেলাকে কেন্দ্র করে তৈরি মৌলিক ভিডিও, রিল, তথ্যচিত্র, ব্লগ অথবা পডকাস্ট আপলোড করুন। সেরা নির্বাচিত অংশগ্রহণকারীদের জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে সম্মানিত করা হবে। জেলা স্তরে প্রতিটি পুরস্কারের মূল্য 50,000 টাকা, রাজ্য স্তরে 2 লক্ষ টাকা আর জাতীয় স্তরে রয়েছে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত আকর্ষণীয় পুরস্কার। তাহলে আর অপেক্ষা কেন? আপনার জেলার গৌরব, ঐতিহ্য আর অনন্য পরিচয়কে পৌঁছে দিন সারা দেশের সামনে। আজই যুক্ত হন জেমস অফ ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে আর আপনার জেলাকে এনে দিন জাতীয় স্বীকৃতি।

এবারে জলযান যাত্রা সংক্রান্ত কিছু বিবরণ। এমভি রানীচাঙ্গা আগামীকাল সকাল 6টা নাগাদ শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে প্রস্থান করবে। জলযানটি ওই দিনই দুপুর 12টা নাগাদ রঙ্গত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি কামোটা আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি ওই দিনই সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে

বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরোজ যাত্রা করবে। এমভি জলি বয় আগামীকাল সকাল 6:15 শ্রী বিজয়পুরম থেকে স্বরাজ দ্বীপের উদ্দেশ্যে গমন করবে। জলযানটি ওই দিনই সকাল 8:45 স্বরাজ দ্বীপ থেকে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরোজ যাত্রা করবে। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ জায়গায় হালকা থেকে মধ্যম পরিমাণের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তায় জানানো হয়েছে যে প্রবল ঝোড়ো হওয়ার দরুন বায়ুর গতি 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টা থাকবে, যা বেড়ে 55 কিলোমিটার প্রতি ঘন্টা হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের তটবর্তী এলাকায় সমুদ্র অশান্ত থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। শেষ হলো আবহাওয়ার খবর।

0: এবারে শুনবেন ছোট্ট বন্ধু সৃজিত রায় চৌধুরীর সঙ্গে একটি সাক্ষাৎকার। আজ শুনবেন সাক্ষাৎকারটির দ্বিতীয় ভাগ। যখন তোমার পড়াশুনো থাকে না, বা যখন তুমি পড়াশোনা করছো না, বা প্রয়োজন নেই ওই সময়টা পড়াশুনো করার, তো তোমার যখন পাস টাইম থাকে, ফ্রি টাইম থাকে, তখন তুমি কী করতে বেশি ভালোবাসো?
1: নর্মালি ড্রয়িং আর ক্রিকেট খেলি, আদারওয়াইজ মিউজিক আর টিভিও দেখি।
0: আচ্ছা, ড্রয়িং, ক্রিকেট, ড্রয়িংও করো? ড্রয়িং শেখো তুমি?
1: হ্যাঁ,
0: আচ্ছা,
1: আর আমি কখনো কখনো একটু বাংলা বাংলা নিয়েও বসি, বাংলা পড়ি।
0: বাংলা সাহিত্য চর্চা করো?
1: না, আমি বাংলাটা পড়ছি
0: আচ্ছা, বা
1: রিসেন্টলি।
0: রিসেন্টলি পড়ছো? আচ্ছা, খুব ভালো। কবিতা টবিতা লেখো তুমি?
1: না না না না
0: লেখো না, কিন্তু রিসাইট করো?
1: হ্যাঁ
0: আচ্ছা, খুব ভালো। তো যখন দেখো যে তোমার লাইফে কোনো প্রবলেম আসছে, মা, এখন তোমার লাইফ ঠিক আছে, এখন তোমার লাইফ খুব সেটেল, তুমি এখন খুব খুশি আছো, মা বাবা সাথে আছে, ধরো তোমার কোনো প্রবলেম এলো, ঠিক আছে, কোনো প্রবলেম রিগার্ডিং, কোনো ক্রাইসিস এলো রিগার্ডিং তোমার পড়াশুনো, ঠিক আছে, তো তুমি সেটাকে কী করে হ্যান্ডেল করবে যদি কোনো?
1: মানে এই সময় এইরকম টাইমে না, বড় হওয়ার পর
0: এরকম টাইমে এবং বড় হওয়ার পর, দুটো টাইমেই?
1: এরকম টাইমেরটা বলতে পারবো না, এরকম টাইমের অ্যাকচুয়ালি বাবা মাকে বলে।
0: শর্ট আউট
1: হ্যাঁ
0: করবে,
1: হ্যাঁ হ্যাঁ
0: শর্ট আউট করবে?
1: আদারওয়াইজ বড় হওয়ার পর নিজে যখন চাকরি করব, তারপর পড়াশোনা তো করব, সেটা দিয়েই করে নেব।
0: আচ্ছা, তো ধরো কোনো ক্রাইসিস এলো, তোমার কাছে টাকার খুব শর্টেজ, ঠিক আছে, সেই ক্রাইসিসটাকে তুমি কী করে হ্যান্ডেল করবে বড় হয়ে?
1: সেটা
0: এখন তো তুমি বাবা মার কাছ থেকে চেয়ে নিতে পারবে,
1: হ্যাঁ
0: এখন তো কোনো
1: বাধা নেই।
0: বাধা নেই, কিন্তু বড় হয়ে যদি এরকম কোনো ক্রাইসিস আসে, তুমি কী করে হ্যান্ডেল করবে বলো?
1: আমি জানি না বলতে গেলে,
0: করা যেতে পারে তোমার তোমার মতে কী কী সলিউশন আছে?
1: একটা হচ্ছে নর্মালি বড়রা যেরকম করে, যে যে কোনো ক্রাইসিস এলো তখন একটু ব্যাংক থেকে লোন নিলো, হয়তো তারপর পরে শোধ করে
0: আচ্ছা,
1: দিলো।
0: পরিশোধ করে দিল। আচ্ছা,
1: হ্যাঁ
0: আর সেভিংসের কথা তোমার কেমন?
1: হ্যাঁ সেভিংসও, হ্যাঁ হ্যাঁ
0: সেভিংসটা জরুরি না?
1: হ্যাঁ সেভিংসও জরুরি, যাতে আমরা লাইফে যদি কোনো আরো কিছু ক্রাইসিস আছে তখন লোন না নিয়ে এরকম সেভিংসগুলো থেকে তুলে করতে পারি।
0: তো তোমার মনে হয় না সেভিংটা খুব জরুরি লাইফে?
1: হ্যাঁ
0: সেভিং
1: হ্যাঁ
0: করাটা মানে আমাদের যখন আমরা অনেক টাকা পাই তখন সেটাকে
1: ইউটিলাইজ করা,
0: ইউটিলাইজ ভালোভাবে করা, আর
1: হ্যাঁ
0: কিছু টাকা সেভ করে রাখা, যাতে আমাদের যখন ক্রাইসিস আসবে বা কখনো কোনো শর্টেজ অফ মানি আসবে, তখন তা আমরা সেই টাকাটাকে ইউজ
1: ইউজ
0: করতে
1: করতে
0: পারি,
1: পারবো।
0: ইউটিলাইজ করতে পারি।
1: হ্যাঁ এটা অনেক ভালো ওয়ে টু সলভ দি ম্যাটার অর ক্রাইসিস।
0: তো তোমার কাছে কি মনে হয় এই যে মেটেরিয়ালিস্টিক জিনিসগুলো, টাকা, ফেম, কতটা জরুরি? এই জিনিসগুলোর থেকেও পার্সোনাল স্যাটিসফ্যাকশন, মেন্টাল পিস, নিজের ইনার পিস, মনের শান্তি, কোনটা তুমি চয়েস করবে যদি তোমাকে চয়েস দেওয়া

0: হয়, ধরো তোমাকে চয়েস দেওয়া হলো, ঠিক আছে, যে তুমি লাইফে দুটো জিনিস তোমাকে আমি দেব, একটা হচ্ছে টাকা আরেকটা হচ্ছে মানসিক শান্তি, তুমি কোনটা নেবে?
1: মানসিক শান্তি,
0: আচ্ছা, কেন নেবে মানসিক শান্তি?
1: কারণ টাকার থেকে বেশি বড় হচ্ছে পিস।
0: আচ্ছা, যাক, তুমি যে এই ছোট বয়সে এটা বুঝে গেছো, এটাই অনেক বড় জিনিস, কারণ আজকালকার যুগে মেন্টাল পিসটা খুব কম হয়ে যাচ্ছে। টাকা তো মানুষ অর্জন করেই নিচ্ছে যে কোনো উপায়ে, কিন্তু মেন্টাল পিসটা ধীরে ধীরে চলে যাচ্ছে। তো তুমি, তোমার মনে হয় যে মেন্টাল পিসটা খুব দরকারি, তাই তো? বাহ, খুব ভালো লাগলো। তো সৃজিত, অনেকক্ষণ তো কথা হলো তোমার সঙ্গে, তোমার থেকে অনেক কিছু জানতে পারলাম, তোমার মতামত জীবন সম্পর্কে, ছোটোখাটো জিনিস সম্পর্কে তোমার মতামত কি সেটা জানতে পারলাম। তো তুমি এখন সব শেষে আমাদের কি শোনাবে?
1: হ্যাঁ, আমি একটা গল্প শোনাবো।
0: গল্পের নাম?
1: এটা আমাকে ছোটবেলায় মা শোনাতো, যখন আমি ঘুমোতাম না
0: হ্যাঁ
1: তখন এরকম হতো যে মা বলতো, আমাদের নিচে দুটো দুটো দিদি থাকতো আগে,
0: হ্যাঁ
1: যখন
0: হ্যাঁ
1: আমি ছোট ছিলাম তখন দুটো দিদি থাকতো, লিচি বলে একটা দিদি আর একটা দিয়ানা,
0: আচ্ছা
1: এরা দুজন থাকতো,
0: হ্যাঁ
1: বোন দুজনই।
0: হ্যাঁ
1: এবার মা বলতো, ও বাড়ির যে ফ্লোর
0: হ্যাঁ
1: ওর নিচে সৃজিত বলে লিতিশা বলে আর দিয়ানা বলে তিনটে ভূত থাকে,
0: হ্যাঁ
1: তারা নেবে তোমাকে নিয়ে চলে যাবে, এরকম বলতো মা।
0: আচ্ছা, এটা তোমাকে হরর স্টোরি শোনাতো তোমাকে?
1: হ্যাঁ,
0: তোমার
1: যাতে
0: ভয় লাগতো শুনে?
1: হ্যাঁ আগে আগে বুঝতাম না, না তারপর এখন বুঝে গেছি যে
0: এখন হাসি পায়।
1: হ্যাঁ।
0: আচ্ছা, খুব ভালো। তো আজকে সৃজিত, তুমি আমাদের এখানে আসলে, আমাদের এত সুন্দর একটা কবিতা শোনালে, সুকুমার রায়ের ষোলো আনাই বৃথা, না
1: মিছে
0: কবিতাটা?
1: মিছে
0: হ্যাঁ, ষোলো আনাই মিছে। তারপরে আমাদের একটা গান শোনালে, আলো আমার আলো, রবীন্দ্রসঙ্গীত। খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে, তোমার সঙ্গে ইন্টারাক্ট করে। তো তোমার এখানে এসে এই পারফর্ম করে তোমার কেমন লাগলো?
1: আমার সত্যি খুব ভাল লেগেছে, এখানে ভালো লেগেছে এখানে এসে।
0: এর পরে ডাকলে তুমি আসবে আবার?
1: হ্যাঁ আসবো, অবশ্যই
0: নিশ্চয়ই
1: আসবো।
0: আসবে। ঠিক আছে, আমি চাই যে তোমার সব স্বপ্ন পূরণ হোক। তুমি ক্রিকেটার হতে চাও লাইফে, তুমি যেন বড় হয়ে একটা বড় ক্রিকেটার হও, আর তুমি লাইফে অনেক কিছু অ্যাচিভ করো। তুমি যা যা চাও সেগুলো তুমি অ্যাচিভ করতে পারো লাইফে, এটাই আমি কামনা করছি। অল দ্য বেস্ট উইশেস ফর ইউ। আর আজ আমাদের বাংলা অনুষ্ঠানে এসেছো কিশলয়ের আসরে, ছোট্ট বন্ধুরা যারা তোমাকে আজ শুনছে রেডিওর মাধ্যমে, তাদের উদ্দেশ্যে তুমি কী বলবে?
1: আমি তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে কখনো হাল ছেড়ে দেবে না, যে যখনই মনে হবে যে আমি এটা পারছি না, কখনো হালটা ছেড়ে মানে ওটাকে ছেড়ে দিয়ে অন্য কোনো ওয়ে খুঁজবে না, ওই হার্ড ডিফিকাল্ট ওয়েটাকেই যদি তুমি একটু একটু করে ট্রাই করতেই থাকো করতেই থাকো, একদিন না একদিন তুমি সাকসেস হবেই হবে।
0: বাহ, খুব ভালো কথা বললে। আর তোমার মতো এত ছোট বাচ্চা এত সুন্দর বড় বড় কথা বলছে, মানে এত গভীর কথা বলছে, এত মিনিংফুল কথা বলছে, এটা আমার খুব ভালো লাগছে। তো আমি মনে করি যে তুমিও তোমার লাইফে এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করো নিশ্চয়ই। আর তুমি আমাদের বাংলা অনুষ্ঠানে এসেছো, কিশলয়ের আসরে এসেছো, এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।
1: ধন্যবাদ।
0: শুনছিলেন ছোট্ট বন্ধু সৃজিত রায়চৌধুরীর সঙ্গে একটি সাক্ষাৎকার। আজ শুনলেন সাক্ষাৎকারটির দ্বিতীয় ভাগ।
2: India's greatest treasures are not just its monuments, they are its people, culture, and untold stories. The Ministry of Information and Broadcasting, through Prasar Bharati, proudly presents Gems of India, a national initiative inviting creators to showcase the unique identity of their districts. Whether it's culture, heritage, tourism, festivals, cuisine, handicrafts, local heroes, or hidden destinations, your story matters. Create a 1 to 3 minute video, reel, documentary, podcast, or vlog and upload it on the MyWaves platform. Entries will be judged on authenticity, creativity, storytelling, technical quality, and community impact. Exciting prizes await. 50,000 rupees at the district level,

দেবো গান, বলতো বলো না বলতো, পাপা পাপা মাপা ধাপা রে গা মা মা মা গা। ভেরি গুড কোলা ব্যাংক, তুমিও বলো।

গানটি শুনলেন অন্তরা চৌধুরীর কণ্ঠে। মার্গারেট মিড বলেছেন, শিশুদের শিক্ষা দেওয়া উচিত যে তারা কীভাবে চিন্তা করবে, কী চিন্তা করবে সেটা নয়।

আস্থা ও আত্মবিশ্বাস। লেডি বার্ড জনসন বলেছেন, শিশুরা ততটুকুই বড় হয় যতটুকু বড় হওয়ার জন্য আমরা তাদের নিয়ে বিশ্বাস করি।

শিশুদের বেড়ে ওঠার পিছনে বড়দের সঠিক আচরণ ও স্নেহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিখ্যাত মনীষী নেলসন ম্যান্ডেলার মতে, সমাজ কিভাবে শিশুদের প্রতি আচরণ করে তার মধ্যে দিয়েই সমাজের আসল চেহারা ফুটে ওঠে।

শ্রোতা বন্ধুরা, বাংলা অনুষ্ঠানে আপনারা এতক্ষণ শুনছিলেন ছোট্ট বন্ধুদের আসর কিশলয়, প্রচারিত হলো আকাশবাণীর শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে। আজকের বাংলা অনুষ্ঠান থেকে আমি সঙ্গীতা এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার, শুভরাত্রি।

হ্যালো, দিস ইজ অ্যানাউন্সার মাইক নাম্বার ওয়ান। দেন নাও টাইম ইজ 4:45, 6, 7, 8, 9। হ্যালো, দিস ইজ অ্যানাউন্সার মাইক নাম্বার টু। দেন নাও টাইম ইজ 4:45, 21, 22, 23,